Ժեժի դեր տուրակը 45 կիլոմետրի վերիքո դերբաս սորիե դպա, ու բիս տունեք կիլոմետր ժի պշտիքո դերբասի թրկի դպա, անգոտ ավահիա դրիշը չմի եվրինի դնակսի նորի սորիերը, ունավ չայ եվրինի դը հեպտո 5 կիլոմետր ժի տուրակո, տավահիա կոնի վիտրեժը հիավեժի տավահիա, ուլգուրի բանջիքո, Սեր հժմարան ժորին ջին ավինակո, բարգահակո, սեր վժոր բունա անավալա, ուրու չինա չմի եվրինի, դնավ լավ չէ, կո ավրինի դաժիտիկ հեժա, սի հզոր ուզուզե կիլո ումըցե։ Ու լդմին պերի լժի, լդմին պերի դիժիկո, բհարդու չմին ավրինի ու չմի ռշիկո, գուլա հմկե յաժիկո, լաչի աչի ադգրեն։ لیسان هزار نست هفته دجیدن که تا توکیه و گولاکو مچه قاندن و گوژی هاو کرن شه و هاتش مچه قاندن و شون آویجی به زراوایی که زبیم پراشو و آباجی که در واندنا آبا کچمی افرینه لزبستان و بحاره که هشته دو پینجا به نوکشش متری لحاوین یجیجی کم دبا او که داد که ویجی سیدو گو یک به یک چر یک متری آنگو استان آفینا کو تا بابا کو در واندنا چمی افرینه دیگه هیشت به نوک شش متر و آوه کو سامون کو سویه او چما کو ترساریا کو جی سرکا یا جی چمی افرینه را جی در جاهی آوه جی چلو پینچ کلومتر ناوینا کو در واندنا آوه جی دیگه هیشت چار سو پیس پینچ کلومتر آجی جناب سینوری ترکی را جی در باز دبا و ده نف سرتون چی آیین بلین دو نوالین کور را جی دمشا و لی بلین ده یاوی جی چار سو دو چل متری در باز دبا و سینوری سوریه دبا پشت را جلو باشوری پرا گفن کنج سردمی رومانی ده جی و دو را ده کلومتری جی و آستا برین ده یا سی سد چل متری تبا چمی فیره دبا و ده چطلوی ده جی که پرگه هنتون آهاتون را جی که گره کشون آواری یا که بین هیه